0: গুলো বৃষ্টি এগুলো বৃষ্টি যারা দেখেছিল অনলাইন দেবো মনে
1: মনেও দিছি আহ্বাচ মাসাম বা মিরাই বুঙ্গেন নিয়ে টেক দেখলু মাছি ma wax ca moom lu ñu naan askay sëriñ baa ngi ma sàmba mii day bu ngeen nee tekk déglu ma ci ma wax ca moom lu ñu naan askay sëriñ baa ngi yàllaa ko waajal wutal koy wàccuwaay yi ko doy ko kekki mbàkkee di ay maamam ñu baax ñaa ngi moo feen ci ay mag te nekk ak mag di jëf jëfi mag ba xëy di mag teg ca jaaxal mag ñi mag maa ngi moo feen ci ay mag te nekk ak mag di jëf jëfi mag ba xëy di mag teg ca jaaxal mag ñi mag maa ngi
0: yóbbalu bis bi yóbbalu bis bi jërëjëf xëy si loolu laay di ba mu